ভেনেজুয়েলা অতিরিক্ত ক্রিয়াকলাপ দ্বারা প্রতিবাদ প্রশ্নপত্র দেওয়ার ক্ষমতা বিকাশ রাষ্ট্রীয় পরীক্ষা পূর্ণা উৎকৃষ্ট সামাজিক সামুদায়িক সূচনা

ছয় বছর ঠিক আছে, ছয় বছর আমাদের দুই ছেলে আছে, ছেলে আছে, দুই ছেলে আছে।

0: সতবি সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি
1: ধূমপান মদিরা মধ্যে তু নগরি ভাল নিয়ন্ত্রণ করি
0: আজ নিজের খালি জীবন যাত্রা নিশানা রোগ মধ্যে বাজি স্বাস্থ্য জীবন আপনাই।